0: আর ও এইচ এ আর এ আই আর এট জিমেল ডট কম।
1: তো অব হমে ইয়ানি আশুতোষ কো
0: আর শ্বেতা কো দিজিয়ে অনুমতি।
1: নমস্কার।
0: আজ কি কড়ি মে বাচন স্বর থা শ্বেতা আর আশুতোষ কা, আলেখ দীপা কুমারী, প্রস্তুতি সহযোগ ডিম্পল, তকনিকি সহযোগ বিশাল আর কার্যক্রম কে নির্মাতা আশুতোষ কুমার। আপ সুন রহে থে আকাশবাণী আর্কাইভস কে সহযোগ সে নির্মিত কার্যক্রম স্বর ধরোহর। ইয়ে কার্যক্রম আকাশবাণী কে দিল্লি কেন্দ্র সে প্রসারিত কিয়া গয়া।
1: You are listening to the program Swar Dharohar based on the archival inputs of Akashvani. This broadcast came